0: তোর দুঃখে কাইলে টাও কে দেখনি, কাইলে পেট দেখনি, কে দেখে আয় দেখে আয়। জানি এই বেলা পখালা লাগে হইরান, এনে কা জানি হলা কি করনি কি না করনি। তৈলেই বিরামি ভার কেই মিলো মিশে খাই।
1: বুয়া চিড় নগর্নোস, ঝট্টই সুবাস মেডিকো ফার্মামা গই আলম। এই বেশি চরক সেরা চোখ দেখি কারাকার জানে বাদো ছ নি তিন জ্ঞান বরু।
0: হুঞ্ছ বুয়ারি লো গই আলম সারে গারো।
1: সুবাস মেডিকো ফার্মা বেচিতহর নগরপালিকা আট সেরা।
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথেই উচিত পরামর্শ দিইন্ছ। সবই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ। প্রোপাইটার সুবাস দনাই, সম্পর্ক মোবাইল নম্বর 98465-64093।
3: কে তপাই ভরপর্দো আয়ুর্বেদ সেবাকো খোঁজিমা হুনুহুন্ছ? यदि हुनुहुन्छ भने चितवनको नमुना आयुर्वेद औषधालय तपाईहरुकै सेवामा समर्पित छ। यहाँ उच्च स्तरीय आयुर्वेदिक औषधिहरू उपलब्ध हुनुका साथै अन्य प्रविधिबाट ठिक नभएका नयाँ तथा पुराना रोगहरू बाघ, दम, ग्यास्ट्रिक, अल्सर, क्यान्सर, धातु, किनास, जन्डिस, पाल्स, पथरी, फिस्टुला, प्यारालाइसिस, मधुमेह, जागरक्षी छुटाउने औषधि, मोटोपन घटाउने बढाउने, ब्लड प्रेसर, यौन रोग, छातीको दाग आदिको सफल उपचार गरिन्छ। दैनिक दक्ष तथा अनुभवी विशेषज्ञ ज्ञहरूबाट स्वास्थ्य परीक्षण गरिन्छ। थप जानकारीका लागि सम्पर्क मोबाइल नम्बर 98451-39-6-47 र 98-11-90-6-10। नमुना आयुर्वेद औषधालय राप्ती नगरपालिका 5 भण्डारा स्कुल रोड चितवन र भरतपुर महानगरपालिका 12 मालपोत कस्तुरी टोल चितवन।
4: शान्ति र विकासको लागि हाम्रो आवाज रेडियो चौतारी 91.4 मेगाहर्ज।

0: আইসা, কি করতেছ তুমি?
1: এ রীতা, তুমি পো? মতো টিভি হেরিছ?
0: ওয়াও, এত রামরো ফার্নিচার কাহাঁ বাট ল্যায়েক নি?
1: এহা নজিকই ছ নি ত, ভীমসিং স্থান চোক দেখি বিদ্যা বিকাশ আনি বাটোমা মডার্ন ফার্নিচার উদ্যোগকে কেহি বাট ল্যায়েক হো। অজে আউ তো কিচেন তির অনি বেডরুম তির পনি কত্তি রামরা রামরা ফার্নিচার ল্যায়েক ছ।
0: ল হেরা ত, মডার্ন ফার্নিচার উদ্যোগ, জস্তো নাম উস্তাই সামান, জস্তো নাম উস্তাই সামান।
2: আমরা সেবাহরু মডুলার কিচেন, দরাজ, পলাং, ফোল্ডিং পলাং, লোবে, সোফা, ডাইনিং টেবল, কিচেন র্যাক, কুর্চি টেবল লগায়ত ফার্নিচার কা হরেক সামগ্রী আধুনিক ডিজাইন মা অর্ডার অনুসার তৈরি গরিনুকা সাথেই সুপথ মূল্য মা তৈরি ফার্নিচার কা সামানহরু পাইন্ছ। অফিস ডেকোরেশন, কিচেন ডেকোরেশন র ইন্টেরিয়র ডেকোরেশন কা লাগি আমিলাই সমজন হোস। মডার্ন ফার্নিচার উদ্যোগ বেসিসার নগরপালিকা 8 ভীমসেন স্থান টোল বিদ্যা বিকাশ লানি বাটো লংজুং প্রোপাইটার বিবাস বুড়া থকী সম্পর্ক মোবাইল নম্বর 98 5 60 45 779।
3: শান্তি র বিকাশ কো লাগি হাম্রো আওয়াজ রেডিও চৌতারী 91.4 MHz।